মোক লখচারিবা এসএমএস আসেসো ফিল্ম মশে খানবিরকবা এসএমএস আমনি খানবিরকলিবা ফিল্ম ইয়োটকি থামুই সৈসকলিবা এজেমশনাম আমাদি পুষ্পরানি সৈরিংবা দালুম গুরুমায়ুম সৈরাংবা রাহুল ব্লু ইসে এসেগিদমক এসএমএস থাবিরকলিবা মরুবনা কৈসাম্পাতগি দেনি বিজয় আমাদি লিখলা

0: แต่มุกี้ซุมปุ่นซิกิวารีซุมมาทั้งมาทั้งลักปะดายุ่มปันบะกี้มาตั้งเสียสิเดดีกรัมบะจะฮิดายุ่มปันบีบโนดูกะอิจานักยาเลยระบะไกเกฮอนาริบะให้บิว
1: มาสิยำเซงนาไฮระกะที
0: ่
1: ไอซีนุปีอันนี้ซุยอามาดีทราเวลนิงอลนี่อาหันบะ
0: ลา
1: วบุษย์คนบะกี้ชินาแค่นั้นไม่ได้นุปีอาร์ติสนี่มาสุซิงเกิลนี่ชิชักปีนี้ดูกะสเตสแอคเตอร์สูอวยปะ
0: มันมิงไปอยู
1: ่ชุนิตีบาลา
0: โอชุนิตีบาลายามน่าแต่มันก็สุดยอดชงแกมสักไม่นับตัว
1: มาดูวิฟิล์มไปก่อนจะมา
0: โอ้ยโอ้ยโอ้ยดูกับอาหารเมื่อกี้first wife เซ่ชินะฮุจิฮุจิมากีน่ากระดาษไว้เดี๋ยวฮุจิเลยปะ
1: first wife ซีมาซีเมเจอร์คุลลิกินีมาคัมบูจัตินีดูมาฮุจิเลยฮิดเร่อนาบมน่ามารมัวร์กับมาได
0: ฮิดอังังกะดีแ
1: กอังมันทานมาชอังังมารีทานมี
0: ฮวย
1: อะดูอกอนบะกีไอกีวาชินดิกินาอามา
0: โออ
1: ังังมังาปลกนะไฮตาอังังซิงซีดูมาชามซากิหิงนะบะดุมขอนายขอนาบายดินิ
0: อ
1: ือฮึคอยกัมเมนเซอร์วิสตอดิยาวเดดมารนายดุมคุกิคาร์บาร์บิซนิสมาชามชามชาตอดนะดิกิอามาอิชานปาอันดูดิซิจิฮอสปิตอลดะทบกตวี
0: Oh.
1: Nah, tuh ada di masa-masa ke, tuh gari kari ke, thapa ngang tau kot na. Masa hingga nama di tuh
0: kon. Lebih tuh hoi. Aduh bu, hujiki, sekarang ke kerma cari, oi draga su, koi isagi ngam naba hingga naba, aduh ki pil tuh kot na ningi ba do. Ya amna thakat ningai ni. Aduh ka tamo ki, hujik-hujik ti chat ke amu, tamo na takpi tambi ba duga mai jagi bana kana kana oi bana hai petang pan bibi agatra
1: ai si satri satri tambi bisi huji kusi ki oi na de ke tha de maram de ai chahi mukki mamang da gina yamlu ba intestine da narak pe gi operation anirak to ba
0: hoi
1: si je hospital da homeless lady and de gi de ai kano chahi mukshi ai satri satri tambi bisi tha thado eh di hakchang namaram oiraga adu bu marak marak ta huji huji hui tanab tanab dawi adab khra di dum tanab lai hai tare hoi class ta udna isi ojamo ina di ai ri ka ta udre adu ga sei si lep di natte adum ngangi adegi ai ga tanan tanab mi sing si dum lai adu moi ga sei gi wari sai adu ga sur nu mateng mate kari gum tam da sur dum pali
0: হয় তামনা ওই রোজি ক্লাব তে বুদি ওই লিডার ওই বিঘরে দুগা মু রোজি মিউজিক্যাল ইনস্টিটিউট
1: রোজি ক্লাব সিনি আম কুইরাবা
0: হয়
1: রোজি ক্লাব তে গি হগদরক পনি ক আদেগি রোজি ক্লাব সি ইয়াম নে কুইরাবা মতুং দা গি দি রোজি ক্লাব তে ইয়ারম বম মেম্বার সিন সি আয়াম বা সুম মাই মাই থাবিং হাং সুম টং নে গিদনা ai cha su government service torok pa de ge ayam na sma sam tok di sei rom da ge onsen mangam na rakhi da moi di ai di ai di sei government service tor su dum sei ge sana bsin pam pang mani na dum ai di su tok tok de
0: hoi ai di khudong jaw pang ya
1: khudong jaw yam pang ni
0: hoi
1: andu adu de gi di roji club si tau gi re haita re adu gi di ai na chum nungai te dana roji club si nung si dana ma gi ai gi chhatra chhatri sing sina tam mi si roji club ki maming amtang pal laga thon ge na khan de gi roji musical institute ai na torga tau bani adu hanak ai narak pa de gi huji su su di thari adu ga huji su ad tam ba chhatra chhatri sing adu mar lai adu la pa di adu tau gi ni ai na di moi da ai ha chang si ki dang kang khalang gi ge adu ga amu ক্লাস অমুক তো সে না হুজি গাই নারি হাইদারে
0: তামু হুজি আকাশবাণী ইম্ফাল দা আনো বরে কোডিং গুম্বা লৌবগি কই থাওরাং গদি লেবি
1: হুজি হুজি তি লাইতে আই সহি আমা মখাই মুকি মামাং দা সঙ্গম দে মান্ত আই সখি তোকে সরি না পেক সরিং এদনি
0: ও
1: তোকে সুন মিউজিক পাইরিং এদা

মিনুক চাওবা তাইবং পালনি কাউরুরে আচুম আরাল খংদনা সিবি খি নংবু নারাল কয়া থাজঘি আইসু কনাগি চিরোলবু নসিদি নং লান্দি হাইব খংলকবা।

0: World environment ki thoram ibodu pakhangba thogol lup uyal mamang chingna chinduna Green Revolution Society Manipur amadi district congress committee ga kusam naraga uyal mamang chingda laiba ibodu pakhamugi sangenda pangthoki thoram abida khangabok ke lege MLA O Suju Kumar no chingduna charam chingge koibda u thaki u thabagi thoram andu kamari lena na wa ngamda MLA O Suju Kumar na hai aujik Manipur do oirokni ba mahuksa khal kaithar ni ba aside ki kalawna ba ngasi gi u thabagi thoram asi pangthokwani koi khudi mangna u thamina si u honche hawe wa pang thamki mauna sunna hai
1: si world environment day ga mari laina na ibu do pakhangba uyan gi sida lai riba chingna sida rashi koi gi lai committee amasung grs ki green revolution society gi chelena usin me am awala amasung thangabo block congress committee gi parent gi volunteer sing me am rashi world environment day ga mari laina na committee na tha ani mu hena gi ching si beautification toba climate change sida tangda war su ইশ্বরগি মাফম আজন সং সামনে খুঁগ মিনি খুঁগ বইনবাই পান আগামে তবজবনে
0: মিটাই জয়েন কোঅর্ডিনেটিং কমিটি ওয়াইথৌ কিয়াম সিফাই হাওখন সিনদন ওয়াইথৌকি পাটত পাংথোকি ধরম আদুদ ওয়াংখেম কেন্দ্রে কে এমএলএ কে মেগাসেন্ডার সিনদন উচারকা থাকি ধরম আছি জেড এ ও জোন 3 থবালন সিনদন খংজম দে লৈবা অলিতা মাদব হাই স্কুল দা স্টেট কি থাকত পাংথোকি ধরম আদুদ এডুকেশন এস কে ডাইরেক্টর এনজি বগেন্দ্র নল সিনদন উচারকা থাকি World Environment Day ga mari lene na u thapa ki thoro madu saru ya khiba wankhen kendre gi MLA K Mega Chandran achum na hai
2: thai na degi derak laba pai pu sing na thambiram ba event jingi jaga sida aikona ngasi u char thaba gi program ma pa kha chabani event jinga se jinga si khan horom ba u meam sing se mang selakpa waiso pas sing na masi ge koi bidal lei club meam sing imai bel meam sing na u char thaba gi program sida saru ka bibagi damak tasu ithara chari